ফাহেন রত্তৌগা আহুলুয়েরিং এউরেন রেগণুগা নিদাফা তিব্বা এউরেঙ্গে গাত তিমন রসখলাঙ্গে খোফাগে আজাব আতুদান কমামেদু বিরেন্নেতি আমাম তিবি হেয়ে।

নুয়াতা রাত্তাউগে আহলুয়ারিং এউরেন কুড়ে কুড়ে তিব্বা দুয়ালুগে দোহা ওগুতুগা এউরেঙ্গে গাদ তিমন রসকনাঙ্গে কোফাগে আজাব আতুদান খামামেদু বিরেন্নেতি আমামবে তিবি হিয়ে।

0: এই রত্তাকে এ রত্তাউকে খবর তো খালেগে ফান তিমন রসকলাগে কিয়া দিব্যমে হামাকাশ্বরু এউরেঙ্গে গাত বয়াম বেগিম বা হেকে থাকায় এউরেঙ্গে রসুলুম ওডাগতে ফাহে এউরেং কুরিন দোগুকুড় ইচ্ছক ইমাম বাকং এউরেন্নেতে খাফিরুঙ্গে হিতৌগা আল্লাহ সিক্ষ জসবনি এফদাইন্নে
1: দিবেহি এফএম দিবেহি নায়ক নোয়াদিয়া একে মেগাহার্টস
2: আলেনোর

আদি এওরেং করে গিনা মিহু এভেস আহদিগা হিফাহাট্টাগেম ওয়াতি তিমান রসকলাঙ্গে দেখে ওড়িয়ে নুগন্নবমে আদি হামাকশ্বরুম এওরেং করে গিনা মিহুন্নি ফাসেকুং খমগা ওয়াতি তিমান রসকলাঙ্গে দেখে ওড়িগেম্বমে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি
2: ইস

0: ngarmer hatru gadi 30 minute minude kemi gatsde be fm gadi ga algumne kuri emme kenda shoga miha hisabung algumenge e tur baveri ka bahaga ta kala na gola lif me wani shahu shahu
1: labo
0: kene halu
1: halu rangal mihare
0: halu rangal bali kon ole fat do adi sadu
1: eden bali no sadu
0: আ আমকো জেহে কহলা রোগাই দ কোন হিসাব কেতি উলেনি
1: দিবাগো তো মিও উলেনি এয়ারপোর্ট
0: এয়ারপোর্ট মাঝে ফাগ মে হাতে উলে
1: উ মিও উলেনি পুরা বনি মেন হিন্দু নো সুরেন সে মি উলেনি
0: হিন্দু নো গ্রাম দা কা বদ দ নো আইনো এহেমনে কে নে
1: আ এ দেখুনি এককলা ওয়া কে দ অনেক
0: আ
1: নিঙ্গে ইয়ে নিঙ্গে সি মি মক পুরা কা
0: এ হিন্দু নো সি কুরি রাম লায়ক ম বাহক দেখুনি
1: উ হিন্দু নো বাহক দেখুনি হিন্দু নি
0: এহেম বেম দেন মে কোনটা তে দানি
1: আচ্ছা দামি দানি
0: ইদা
1: দেন দাসু গদ ওলেনি
0: ও ইদা কাম মাকেনো মা মালয়া বেন নিমুনি মদে গানি কাস রাসদ দানি হেন ততি
1: মার ছুটি নিম্ম রাসদ দানি মে ছুটি এন হাদা দানি
0: দেন তে দানি হাম কামা কাম পেশা ইদা শে হেম বেম দ কবার কাং কাং ওবে তে তিরে শু
1: মিরাং গদ বার কাং কাং কোরং ওলেনি হেম বে সুমি দানি রাসাম মি পাহার হে নুনি নুদান ইদা কা রাসাং কা
0: কিতং আর বে জেই দু রাশক ফাহ গন কুরাতা
1: এক গানক বেজান আতারু পাসওয়ার কাহার
0: হে মে ফাহ ফুদের কা রাঙ্গাল উইম কাম মি বালানি তি দানি
1: দে রাঙ্গাল তো বালাই মি দানি
0: কোঙ্কা কাঙ্কাম কো মে অন্ননি
1: আর কাক ওয়ো
0: মি সালাক আরে আডো ইহুন গত কিয়া দি মে রামলায়
1: আডো ইউনি ইনারো আমকো রাসু গন কুরান তো বড় জামাত দা ইদন মারে হ্যাঁ
0: তৈয়ার
1: এদিন কুদি কুদি বাওর প্লেস এক কলি মাকান নেন গদ
0: ও ইয়া এ গামলা হে করে মাসনে হাদারে হে কম এহেন বাওর বাওর বাওর এচি তাকে মাসনে বেগে অন কোলে কোলে ওড তাকে দ ওকে এ বাওর মান তে নুনি বালান তা
1: বালাকন দানা
0: বাওর বা বারা বরাবর ইদু গে কোলে ওড তা কমিসার কে জেন বাওর বে না এ রদ ফোর হি ফালান
1: বড় কো বাওর ওয়ান জে বার কিনা কাং
0: তেন কোড কাল চি হইতা
1: এ তো কোয়াই কা গং গং নুকুরানে বছর আসুই জাগাহি কুলে বর কুলে রসন নুনে এ বাডিয়া এ কাতারে কে জাহানি তো
0: আহা দেন জামানি বেফা
1: নু এ গম এমে কুরিন সর স্কোরা সামে নু মানে
0: দেন স্টেজ শো হইতা
1: আ স্টেজ শো ওবে ও
0: আদি রাঙ্গলা কা মাওলো মা দেন নে গ মুলি মে জিও ইও ইও দ
1: No, no, tamul kurim bor ko tehin kiya games ka menu pure tehin bor no kurani he yagi no
0: ya yagi no ati vegen te yo etti dani
1: yo ya mita
0: okay den ummid kuran den di vara gine zamana fa hui du rashko fa ko lair vara fori ay ko kuria kuria kuli vare bis dane kam nginge
1: eh ve to do
0: mili idu tere ke sten har me badda vaane ta do idu tere ge bis onnane ham mehin gulala wahaka dakala ve kala shota এহেম ভি মা শাহুয়া উম্মিদ কুরাম বদ্দওয়ানে কাম এরং ইগেন তাতি হুরি ফোরি
1: ইওলে আবা গতে
0: আ সালিকং হিদানি হায়াগিন মেস্তি মাসুনি রে হোগে কুলিবড় তাহম গামস আডুয়া হালম বেনু ইগে
1: এতি নুয়ানে গোয়ে এতি গোস নুয়াওয়ার কুরান
0: ওকে কল্লাবে জাহম ভি হেড ফর মি হিয়া দ
1: আ
0: হাস কল্লানা
1: ইতিহাস
0: এ মাল জাহাল দেন কেসব বাকি লাল
1: চলাম

0: তিমান রাসখলাঙ্গে মূসাগে ফান ওয়াহি করে ভীমে খালেগে ফানুগে আশা কোল এল্লাশে দিং এখালেগে ফানুগে আশা কোল এল্লিমা এহারুং এ আশা কোল এউরেন দুগুম হদাগিন দেখি তাকে দেখা দীর্ঘাফি
1: فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ
0: فَهَ حَقُّ تِدْفَالُ وِجِّ أَدِي إِوْرِنْ كُنْغُلُنُ كَنْتَ بَاطِلُ وَجِنْ هِنْغَجِّ

0: ফিরআউনও বুঝে তিয়াবা মিহুন তিমং ইজনন দেনিস তিয়াবা মিহুন একলে ফানং ইমাম বি হিজে হামা খাসুয়ারুং মি রসগ আহুলভেরিন রসুন নেরেলু মঠকা তিয়াবা মিহুন রসতে রে গা রে রে মিকং কশরে নিকং হরে তিয়াবা মিহুনং ইগেনে
1: দিবে এফএম দিবে নায়ক নদী একে মেগাহার্টস
2: আলিনূর

ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করাওয়াফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়াফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভিয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডায় গিট নেভি সিটি ইং হিপ্পা ব্যাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালভে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেন ওয়াগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালে নুকুরাশে এমি হুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস দুগু কো ফাণে নুয়াতা এ বামি হুন দুগু বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস তেদু কো ফাহুটে তিমা কালেগে ফাণুগে ফুরাণা ফুলু একালাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে পাবিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননেবিনামা একালেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরাওয়া ফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনামগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নুকুরাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদে মি হুঙ্গে সাবাবুম মি দীন গাবুল কোগেন হুরি মি হেগে আকীদায়া কুডাবিয়াস উনি কামে আতুয়ে দা ফদে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে শাককেনে মেদ মুসলিমম মাগফুরদমং একি সিফাসিফাগা মিদিনুগে আদুবম মাসেকে কোরামু গেন্দা দোসওয়ারেগা মি বিসনালং কোমমেহেম বেনুনুগুতাই হিতাম মেরিতিকো দেকেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিনতাওগে ওয়াহাকে কি হাকিগতেন নে ওয়াহাকতাকে

0: দিবেহি এফএম, দিবেহি নায়ক।
1: নদী একে মেঘাহাজ দিবেহি এফএম।
2: MFS.
3: মুনিফুই ফিলোম কে দায়রা এম মে থাজা

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ekamaku e atu ahane mihaku etanakune ane kolun phone kandalu mafahu muunu dovenagen fa khana flash ko lafa nasif nukuti adiendu gao shoveli zahura huri kuria fe valen alam visnegi fa endu gaishi nam vikame nuata kotari nukun nam vikame zahura yakanne gunu eha wahan e riiti safuhani meka zahura peel mennu ere rinzi fahana e bengiru flash tank mati ga nasif ke phone oi rinzi ge shakku ge bol fachang ane kaves bulen ituruvi phone huluwa gen balan rinzi beenuvi ekamaku phone ge loku code ne gunu ofiu ge stock room ga laila hota etana sahura ben
1: মিতন কো হেচে হোদং উলেনে কামিননে কিতেম বরক গণফ মিতন হেচে হেলিস ওয়ানতনে নেগেনে
0: ফুহিবেফা লাইলা বুনি লাইলা হি কুরি এবাহকাকা জহুরা পাভেরিওয়ানে কামা একমাকু এমমে বাহে বে জহুরা গ্যাং গ্যাং পেরেনুবি ইসজাহালা গ্যাং হুরি দিমাবে কেং উলে মাসলা মিহক কিয়া নু দেবিকেং জহুরা হুরি ময়াবাবার বেফা কোমে বেস মিহে কে লাফা জহুরা পেনু লাফাই নু দেবেন্যা এবা হাকা আডু হাল দিনাস জহুরা ইয়া মাসসা দেনে
1: এ কিনে বি
0: ওয়েকিং উলে কই বুনং আঙ্গ হুলুয়া দিতানা জহুরা ইয়া রবিজে লাইলা আবসাওয়াহ গোস স্টক রুম গে দর লেপি
1: এ কিনে বি
0: আদি লাইলাকে দাবাস তেরে জহুরায়া টিশু ওয়েদি কলদি লাইলা ওগা তেরকা মায়েকু এহি জহুরায়াং হুট্টাইনু লেবুনু বোয়ালা লানে কোন্টে দিবুমুন জহুরা পেনুম বীরোলং সিকুন্ডিয়া লুই লিবেতো ওয়েকেং উলে কই নেগিগেন লাইলা বিরুগান্নাম ফেশি
1: কিনে ভিতা
0: লাইলা আনিকামেস বুনি হিবর কোফা জহুরা ওয়াহক দক্কাম ফেশি
1: বুনে বালা জহুরা কি বেতেতি রোনি
2: মাগে গামার কম এহেম মিহে দেকে মাশা লোবে বিচে
1: এ সিরিয়াস কো
0: লাইলা হেরাম বে ফাপুনি
2: গোস্ত কে বে সে দিচে
1: আলে মুরা কান্তা কাকু এই মা দন্না মিহেতা
0: জহুরা বহু জহালি লাইলায় নাসিফ বুনে দে জহুরায়ং এহা উন্দকুলেনু
2: এককলে দুহু পিজ্জা হিফাগেন এনু মিহে মা হুরি মেনু এনে আবাহক দক্কন নাসিফ এনে কিয়নে
1: আ কুলকং হাদান এব হুরি মিহাদ ফলায় নিতা
2: হিয়ে নুবে এনে আদি এঙ্গেন হেনে মাশা মিহার ময়কান তেবিস কুরেবেনি মিহাদ বেবর দগুবে সেদেনি অনেকলো নসিফা কুডা কুঞ্জে বেস জেহিজে মা কিহিনেন হাদানে
1: মাশা তাঙ্গলে কুলিম বেস হিবেজে কা মিগে বউলেহিন ইরুর কোলা ফোনং গন্না মেসেজ তাকা কোলু তাকা একম কু কিহিনেন গে তিহা হিসাব দিয়ে
2: নেগে মাশকা মাশা বারাম বারাম উন্দগু ওয়েবা মা ময়া বেদান নাসিফ কে ওয়াইফা বেস শাক্কু বেজে কারনে গে মিহারো
1: এ এই মিহ কে ফিরিয়াত্তা
0: জাহুরা পো জাহালি দেন দেনে খিয়ালে বেস লাইলা এ কানু বিসনুনু
1: এ কা মা কো ওয়া দেম মা কি কে বুনানি তি কি হা গোস কামে ವರ ಪಾಪ ವಿಸ್ಲಿ ಬೇನೆ ಫಲಾರದು ಹೊಕ್ಕಿ ಹಾ ಮಸಲೆ ಇದ್ದೇನೆ ನುವೆಸ್ ಎಂಗಿಹು ಟೌನ್ ನಾನಿ ಕೊಮ್ಮೆ ವಿಸ್ ಮಿಹಕು ಮಿಹಾದ ಗುಳಾಫ ಬೂನೆಫಾ
2: ತಿಕ್ಕ ಮಾಯ ಮಿಯೈ ಮ ಬೇಣು ವಣಿ ಲೈಲಾ ಮಿಕಂ ಫಳಾರುವಾಲ ಮಿಹಾದ ಗುಳಾಫ ಬುಣಂ ನೂಣೆ ಕೆ ನುಬುಣಾತಿ
1: ಏ ಏರುನ್ನು
2: ಏರು ಮಿಕನ್ ನಿಮೇನಿ ಸೀತಾ ಮ ಬುಣುಮಾ ehem mihaku gulaafa bunuma varat tafaatu waane. Mashka nukerene mihaada ekankan ingee wagutu ehena kurimatiga hunnaaka.
1: Ekamuku kurin ene afes nukuriya pahun kuren jiheni. Mashak keridaan buna. Ehi halle kamavanya zahurayataka evaru kame kura nukerene keewe. Ekamuku zahurayang hama yakeenta ma gulaafa bunam vikan. ގެނެ ނަންބަރު
0: ޒަހުރާގެ ޚިޔާލު ބަދަލެއް ނުވި ލައިލާ ފޯނު ނަކަމުން ބުނި ޒަހުރާ ނަންބަރު ދިން އެހެން ނަމަވެސް އެ ތަނުގައި ނުހުންނަން ވެގެން ޒަހުރާ ނުކުމެގެން ދިޔައީ ލައިލާ އެ ނަންބަރަށް ގުޅި މިހާދު ފޯނު ނެގި
1: ކާކުބާ
0: މިހާދު ބުނި ޒަހުރާއިނީ އޮފީހުގެ މޭޒު ކައިރީގަ ވަމުންދާ ކަންތަން ހަނދާ ނައްތާލު މައްޓަކާ ކޮމްޕިޔުޓަރުން މަސައްކަތެއް ކުރަން ދެންވާނީ ކިހިނެއްކަމެއް ޒަހުރާއަކަށް ނޭނގެ ނަސީފުގެ ލޯބިން ސަލާމެއް ވުމަކީ ޒަހުރާގެ އިޙުތިޔާރުން ބޭރުގައި އޮތް ކަމެއް

ফাহে তিমান রসকালাঙ্গে এউরেঙ্গে কিবাইং এ মুদ্দতেং হামাবানিবি মুদ্দতকা এ আজাব ফিল্লেবি হিন্দু এ হারুং আহদু ওয়ালা বায়ক খামগা এউরেম ভুয়ে।

0: নিকামেতুকং হিতেমুন দিয়া কৌমুগে মিহুন্না বিমুগে ইরুমাছায় এ বিমুগে হুড়ঙ্গু তিমন রসকলাঙ্গ বারুত কোদ্দি বিমে এই তিমন রসকলাঙ্গ ইতন্থাঙ্গা বরখায় লব্বা ফাওয়া তন্তনে আদি কলেগে ফানুগে বেরি রসকলাঙ্গ ইসরা ইলুগে ধরিন্ন দেব্বা ফাওয়া ওয়াদুগে হেউ বসফুড় এউরেং কেত্তেরুমগে সববুং ফুরিহমবে গেন্দিয়ে আদি তিমন রসকলাঙ্গে ফিরআউনায় এনাগে কৌমুগে মিহুং হদমুং গেন্দিয়া তকেচ্চায় এউরেম বিনা কুরমুং গেন্দি ইমারায়ত্তং হালা কুরব্বা নেত কুরব্বিমে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোদিহ একে মেগাহার্টস
2: আলিনূর